শ্রোতাসকলে শুনিছে পুরনি হিন্দী সিনেমার গীতৰ অনুষ্ঠান মাধুবান। অনুষ্ঠানত এইবাৰ আগবঢ়াইছো আর পার সিনেমার এটি গীত। গীতৰ শিল্পী মহম্মদ রফি আৰু গীতা দত্ত।

ক্ষমা করিব, অনিবার্য কারণবশত আমি গীতটি আপনার শুনাব নিল। এবার আগবাইছো ভাগ্য সিনেমার এটি গীত, ইলাপোস আর লগরীয় সকলের কণ্ঠৰ

কবি হীরেন ভট্টাচার্যর কবিতা এজোপা গোলাপ। এন্ধারে এন্ধারে এটি জোনাকি উড়িয়ে আহি মোর বুকুত ফুলে, তোমার কথা ভাবিলে আকাশত নিরলে এটি তরা ফুল ফুলে মোর বুকুত।

জোপা গোলাপ কোণে রোলে। তেজত এটোপা আঁতৰ ঢালি হৃদয় কোণে চুলে। তোমার কথা ভাবিলে অকলে অকলে তরাই তরাই কথা পাতে। গোলাপর পাহে পাহে জোনাকির জাক জ্বলে, মোর তেজর কুহে কুহে, মোর বুকুত এজোপা গোলাপ কোণে রোলে।

0: যুৱ আবৃত্তিৰ অনুষ্ঠান শুনিলে খন্তেক পাছতে সংস্কৃতত বাতৰি শুনিবলৈ পাব।
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক পুরুষোত্তম শর্মা। আদৌ মুখ্যাঃ বার্তাঃ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ামায়াঃ রাষ্ট্রপতি ঊ মিন আউ লাইং চ নবদিল্ল্যাম দ্বিপক্ষীয়োপবেশনম কৃতবন্তৌ। উভয়োঃ মধ্যে ঐতিহাসিক সভ্যতাগত সম্বন্ধান সুদৃঢ়ীকর্তুম বার্তা অভবত। ভারত ওমান ব্যাপকার্থিক সহভাগিতা সন্ধিঃ CEPA ইতি অদ্য ক্রিয়ান্বিতঃ অভবত্। অনেন ভারতীয় নির্যাতকেভ্যঃ ওমানে প্রতিশতম 98% বিপণৌ শুল্কমুক্ত কার্যানুমতিঃ ভবিষ্যতি। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায়াঃ 6 বর্ষপূর্তৌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবোচত যত অনয়া যোজনায়া পথ ব্যবস্থা

তারপরে শ্রোতাসকলে লোকগীতর অনুষ্ঠানটি শুনিলে বিরাজ কুমার ভট্টাচার্যর কণ্ঠত। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। এতিয়া নিবেদন কৰিছো ভজনৰ অনুষ্ঠান। অনুষ্ঠানটিৰ আৰম্ভণিতে শুনক অনুপ জলতাৰ কণ্ঠৰ এটি ভজন।

প্রিয় শ্রোতা, কালি 31 মে তারিখে আমার এগারী অন্যতম জনপ্রিয় ককিল কণ্ঠী গায়িকা সুমন কল্যাণপুর 89 বছর বয়সত পরলোকগামী হয়। হিন্দি বোলছবির আমার অসমিয়াকে ধরে অনেক আঞ্চলিক ভাষার সিনেমা সংগীতত কণ্ঠ নিগরুয়া প্রয়াত শিল্পীগুলি শ্রদ্ধাঞ্জলি জানায়। আজি তেখেতর কেটিমান গানে সজাইছো আজির রামধেনু।